दोस्तों, कहा जाता है कि 2022 में 2022 में बॉलीवुड का समाचार कि इन 2022 vertegenwoordigde हिंदी सिनेमा 33% van de bioscoopomzet. Gevolgd door Telugu en Tamil. Goed voor respectievelijk 20% en 16%. Mumbai is een van de grootste filmproductiecentra's ter wereld.

0: हो ना हो, ये सुंदर सा गीत निकाला गया फिल्म का नाम कल हो ना हो। सुनो वालों, आज के एक शुभ दिन प्रस्तुत करते हुए आपके साथ जुड़ गया हूँ मैं संजय, और हमारे साथ स्टूडियो में उपस्थित है विवान। विवान, वेलकम इन द स्टूडियो, और आपको स्वागत किया जाता है। कुछ संदेश लेकर जरूर आए होंगे आप। विमान हुसैन बहुन मैतन हेल मोई लीच एत फिल्म कल हो ना हो, वट वेच फन दे इस फिल्म, हैव यू दिस फिल्म आल उबरहाउट गेसीन?
1: Ja, ik heb deze film al heel vaak gezien. Komt ook heel vaak op tv. En het is een hele bekende film. Vaak als je zegt Bollywood, denk je gelijk aan Kal Ho Na Ho, Shah Rukh Khan. Dus ja, zeker, heel vaak.
0: Je zegt heel vaak gezien. Is dat elke dag dat je dezelfde film kijkt?
1: Nee, nee, zeker niet elke dag. Maar het komt natuurlijk ook heel vaak op tv. En het komt heel vaak voorbij rondom de media.
0: Mij, Hoena, zegt dat jou wat?
1: Ja, dat is ook een bekende film van Shah Rukh Khan. Ook een hele oude film en die is ook heel bekend.
0: En Kabhi Khushi Kabhi Gam?
1: Ja, zeker.
0: En kan je mij iets meer vertellen over de film Kal Ho Na Ho? Want je hebt hem meerdere keren al gezien, hè?
1: Ja.
0: Wie heeft het verhaal erachter? Of de verhaal geschreven?
1: De verhaal is geschreven door Karan Johar.
0: En produced by?
1: Ook bij Karan Johar en zijn vader Yash Johar. Dus Dharma Productions.
0: Het is een Dharma Production.